আজ শুক্রবার, দোসরা শ্রাবণ, 1948 শতাব্দ, 24শে জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 7ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:05 হয়ে 20 সেকেন্ডে, সূর্যাস্ত হবে সন্ধে 6:20 হয়ে 10 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার, অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার, অর্থাৎ 1008 কিলোহার্টসে, এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 22 সেকেন্ড।

পশ্চিমবঙ্গের সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই।

সাতটা বেজে ৪৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। ৮টায় জানা অজানা, কথিকা, পৃথিবীর ভৌগোলিক মেরু ও চৌম্বক মেরু, বলবেন ডক্টর উৎপল মুখোপাধ্যায়। ৮টা বেজে ৫ মিনিটে নিরাময়, শিশুদের জন্ডিস সম্পর্কে সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি বাইরে থেকে রেকর্ড করে এনেছে নরেন্দ্রলা রায়। ৮টা বেজে ২০ মিনিটে গান্ধী চর্চা, কথিকা, গান্ধীজির দৃষ্টিতে নারীর অধিকার, বলবেন সুপর্ণা গুপ্ত। ৮টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী কল্যাণজিৎ দাস। ৯টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। ৯টা বেজে ২৫ মিনিটে সমীক্ষা, ৯টা বেজে ৩০ মিনিটে গানে গানের পরবর্তী অংশ, বেলা ১০টায় গানের ভেলা, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী, ১১টায় যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন, উপস্থাপনায় সৃজনী পাল ও পৌলমী বাগ, অতিথি থাকবেন মানস কুমার ঘোষ। দুপুর ১২টায় আধুনিক গান, শিল্পী পল্লব ঘোষ। ১২টা বেজে ১৫ মিনিটে দোতারা বাজিয়ে শোনাবেন শিল্পী সুবল দত্ত। দুপুর ১২টা বেজে ৩৩ মিনিটে উনজমির দুনো ফসল, লাভজনকভাবে বর্ষাকালীন সবজির চাষ, এই বিষয়ে ডক্টর শিবশঙ্কর দাসের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন রামরঞ্জন দাস রায়। ১টায় গীতিকা, ১টা বেজে ৪৫ মিনিটে মহিলা মহল, থাকছে আলাপি কলম, উপস্থাপনায় সোমা সাহা, অতিথি রাজলক্ষ্মী দে চন্দ্র ও সৌমি গুপ্ত। ২টা বেজে ৩০ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ধরমদাস সরেন ও সহশিল্পীবৃন্দ। সাঁওতালি ভাষায় উন্নতি ও শিক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় থাকবেন সহকারী অধ্যাপক দুলি হেমব্রম ও গুরুপদ সরেন, শুনবেন অনুষ্ঠানটি দ্বিতীয় পর্ব। এছাড়া সাঁওতালি সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী কুনামি সোরেন ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। কলকাতা ফুটবলের বিষয়ে একটি প্রতিবেদন বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। ৫টা বেজে ৩০ মিনিটে বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করবেন সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের শিক্ষক সরোজ হুতাইত এবং সঙ্গে থাকবেন ২ জন শিক্ষার্থী। সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে সাঁওতালি লোকগীতি, পরিবেশনায় হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। ৬টা বেজে ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে স্বরচিত ছোট গল্প পাঠ করবেন দাশরথী মাঝি। এছাড়া থাকছে লোকগীতি, পরিবেশন করবেন ময়না মান্ডি ও সহশিল্পীবৃন্দ। ৬টা বেজে ৩৮ মিনিটে কৃষি কথার আসর, জলবায়ু পরিবর্তনের তথ্য নির্ভর কৃষি ব্যবস্থা, এই বিষয়ে ডক্টর দেবলীনা সরকারের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এছাড়া কৃষি বনায়ন, এই বিষয়ে ডক্টর মৃন্ময় দত্তের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন রামরঞ্জন দাস রায়। ৭টা বেজে ৩০ মিনিটে সমীক্ষা, বলবেন সেহনাজ আব্দুর রউফ। রাত ৮টায় বাংলা নাটক কুলিনের মেয়ে, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা নির্মল গুহ। ৮টা বেজে ৫০ মিনিটে বিধানসভা পর্যালোচনা, ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন কল্যাণজিৎ দাস। ৯টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। ৯টা বেজে ৪৫ মিনিটে নজরুল গীতি, শিল্পী পল্লব ঘোষ। ১০টায় বাংলা ছায়াছবির গান, ১০টা বেজে ৩০ মিনিটে দোতারা বাজিয়ে শোনাবেন শিল্পী সুবল দত্ত। ১০টা বেজে ৫০ মিনিটে আধুনিক গান, শিল্পী অগ্নিব বন্দ্যোপাধ্যায়। রাত ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী সোহিনী রায়চৌধুরী।

এবারে সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোধ্য সঙ্গীত। সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। 6:35 রামচরিত মানস শুনবেন 181তম পর্ব। 6:45 ভজন শিল্পী সোহিনী রায়চৌধুরী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। 8:30 আধুনিক গান শিল্পী পল্লব ঘোষ। 8:55 দোতারা বাজিয়ে শোনাবেন শিল্পী সুবল দত্ত। 9:10 রাসধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য। 10:15 এঞ্জুমান, উপস্থাপনায় সোফিয়া সিরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 12:00 সুরাভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 1:10 থাকছে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন শিল্পী তাপস পাল। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী

লক্ষ্মী দাশগুপ্ত, 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্ত, সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুল গুলশান, উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 7:10 নজরুল গীতি, শিল্পী অনুপম দাস, 7:30 দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্ত, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 লোকসভা পর্যালোচনা, 8:30 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় দীপা চন্দ, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ অর্থাৎ 24 জুলাই শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবোধ্য সঙ্গীত। সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাগ ভাটিয়ার ও বৈরাগী।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল, পরিবেশন করলেন শিল্পী পণ্ডিত অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন রামচরিত মানস, আজ শুনবেন 181তম পর্ব।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন মীরার ভজন, শিল্পী সোহিনী রায়চৌধুরী।

সুপ্রভাত বন্ধু, বলো কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও বেশ ভালো আছি, এবং এই ভালো থাকার অন্যতম একটা কারণ হচ্ছে তোমার সঙ্গে কিন্তু এই গল্প করতে আসতে পারা। আমরা সত্যি বিশ্বাস করো উদ্গ্রীব হয়ে থাকি যে কতক্ষণে এই মাইকের ফ্যাডাটা অন করব, মানে তুলে দেব, আর কতক্ষণে তোমাদের সঙ্গে গল্প করতে শুরু করতে পারবো। এবং সেটা করতে আজ ইতিমধ্যেই কিন্তু এসে উপস্থিত হয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা, সঞ্চিত প্রচার তরঙ্গে সুপ্রভাতের আসরে ঠিক সকাল 7:10। আচ্ছা বন্ধু, আজকের এই সকালটা কি ভীষণ মিষ্টি, তাই না? বর্ষা স্নাত হলেও, বিশেষত বর্ষা স্নাত বলে, তাই না? বর্ষারও একটা ভীষণ মাধুর্য আছে। আর তার উপর আবার আজকে উল্টো রথ। আজকে অন্যদিনের তুলনায় একটু মন খারাপ হবে বটে।

কারণ আজকে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা কিন্তু বাড়ি চলে যাবেন। তবে সকালবেলায় মন খারাপের কথা বলবো না, কারণ গোটা দিনটাই পড়ে আছে এবং এই গোটা দিন জুড়ে কিন্তু আমরা আজকের এই উৎসবকে উপভোগ করতে পারবো। আর দেখো, রথ চলে আসা মানেই কিন্তু দুর্গাপুজোর কিন্তু গন্ধ পাওয়া। কারণ দুর্গাপুজোর খুঁটি মানে খুঁটি পুজো তো এই সময়ই হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তাই রথ শেষে দুঃখ পেলেও মনটা কিন্তু আবার আনন্দেও ভরে ওঠে মা দুর্গার আগমন বার্তায়, কি তাই তো? তাই আমার মনটাও আজ বেশ ফুরফুরে। আপাতত তোমরা কি কি করছো বলো? নিশ্চয়ই প্রাতরাশের তোড়জোড় করতে করতে আমার কথা শুনছো, কিংবা যাদের সকাল সকাল স্কুল আছে, কলেজ আছে, কাজ আছে, তারা ইতিমধ্যেই হয়তো বেরিয়ে পড়েছো। জানো, আজকে আসবার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেক দিনই আসবার সময় আমি মানে মাঝে মাঝে গান গুনগুন করতে করতে আসি, বা কানে একটু খুব কম যদিও হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আসি। কিন্তু আজকে এমনি আসছিলাম, গুনগুন করতে করতে আসছিলাম, তখন দেখলাম এই চাঁদনির কাছে আর কি, ওখানে তো খুব জল জমে। আমাদের মানে কলকাতাতে তো এই জল জমার ব্যাপারটা একটা ভীষণ মতন একটা বিষয়, এবং দুদিন অন্তর অন্তরই কলকাতা ভেনিস হয়ে যায়। তো যাই হোক, একটু খারাপ লাগলো এত সুন্দর একটা সকালের মধ্যেও, এই যে যারা ধরো ফুটপাতের ওপর বসে থাকেন, মানে তারা ওখানেই থাকেন, বা ধরো এই যে সকালবেলা আমাদের বাড়িতে বাড়িতে যারা খবরের কাগজ পৌঁছে দেন, তারা কিন্তু আজকে ওখানে খবরের কাগজ গোছাচ্ছিলেন প্লাস্টিকের উপর আর কি, খুব যত্ন করে করছিলেন যাতে বৃষ্টিতে ভিজে না যায়, এটা তাদের কাজ। তো সেই সময় আমাদের বাসটা যখন যাচ্ছিল, অনেক জল জমে আছে, কিছু করারও নেই, মানে বাস চালকেরও খুব একটা যে এখানে ভুল সেটা কিন্তু নয়। তো বাসটা চললো এবং একটি ছেলে, সে ওইখানে পেপারই গোছাতে গোছাতে উঠেছে, সবে দাঁড়িয়েছে, এবং যাওয়ার জন্য বাসটা যাওয়ার জন্য মানে পুরো এতটা জল ছিটলো যে ছেলেটির পুরো কাঁধ থেকে আমি দেখলাম, মানে গলার কাছ থেকে পুরো জল ছিটে পুরো ভিজে গেল ছেলেটি। তো এই এত ভালো লাগার মধ্যেও আমরা অনেক সময় রোমান্টিকতা বা বৃষ্টি নিয়ে আমরা খুব ভেসে যাই, আমি অন্তত বিশেষত, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে একটা অন্য দিক আছে প্রকৃতির, বা ধরো তার সঙ্গে এত কিছু যে জড়িয়ে আছে, সেইগুলোও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কারণ প্রত্যেক দিন প্রত্যহ যারা কাজ করতে বেরোচ্ছে, তাদের বোধহয় যুদ্ধটা ঠিক অন্যরকম, তাই না? যাই হোক, এই মন খারাপের কথা উঠলো, তাই মনে হলো তোমার সঙ্গে এটুকুনি ভাগ করে নিই। তো আপাতত আজকের কিন্তু বিষয়টা অন্য, আর আজকে তোমাকে শুরুতে একটা ছোট্ট প্রশ্ন করি, খুব ইচ্ছা করছে প্রশ্নটা করতে, আর সেটা হচ্ছে এই যে দেখো, সকালবেলা আমরা সবাই তোড়জোড় করে বেরোই, আমাদের কাজ থাকে, আমাদের খুব তাড়াহুড়োতে আমরা মানে সকালটা পুরো কাটাই, তাই না? আমরা খুব কম মানুষ আছি যারা একটু সময় নিয়ে, হাতে অনেকটা সময় রেখে, কাজও গোছায় নিজেদের জন্য সময় রেখে সবটা করে তারপরে বেরোই আর কি, সেটা তো খুব একটা আমরা করি না। তো তোমাদের কাছে আমার যে প্রশ্নটা, সেটা হচ্ছে সব কাজ তো তুমি সেরে ফেলেছো, কিন্তু এই এত কাজের মধ্যে কতটা খেয়াল নিজের রাখলে আর কি, মানে নিজের যত্নটুকু কতটা তুমি আজকে নিতে পেরেছো? এবার তুমি বলবে, হ্যাঁ কি আবার যত্নের কথা বলছো, বাথরুমে গিয়ে তো আমরা সবাই সকালবেলা মানে ফ্রেশ হই ইত্যাদি। আমি কিন্তু সেটার কথা বলছি না, সেটা তো আমরা সবাই করি। আমি বলছি যে ওইটুকুনির যে সময়টা পাচ্ছ, তার মধ্যে নিজের বিষয়ে কতটা তুমি খেয়াল করেছো আজকের এই সকালবেলাতে। মানে প্রকৃত অর্থে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে তুমি কতটা ভালো আছো, তার উত্তরটা কি হবে? আমি কিন্তু একবারও বলছি না যে তোমার জ্বর হয়েছে কিনা, মানে তার জন্য ওষুধ খাচ্ছ কিনা, বা ধরো ডাক্তার দেখিয়েছো কিনা এর মধ্যে, বা ধরো প্রেশার মাপছো কিনা, এইসবের কথা আমি বলছি না। আমি আরেকটু ভেতরে ঢুকতে চাইছি, মানে আমি জানতে চাইছি যে শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তুমি জিজ্ঞাসা করেছো যে তুমি কেমন আছো, শেষ কবে নিজের ক্লান্তিটাকে একটু জিরোতে দিয়েছো, শেষ কবে নিজের ভুলগুলোকে ক্ষমা করেছো, শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছো I'm so proud of you। মনে পড়ছে কি? হয়তো মনে পড়ছেই না, তাই না? কারণ এই দৌড়ঝাঁপে ভরা জীবনে আমরা সবাই আজকাল এতটাই ব্যস্ত হয়ে পড়েছি, বিশেষত অন্যদের ভালো রাখবার চেষ্টায়, অন্যদের প্রত্যাশা পূরণ করবার জন্য আর কি, এবং নিজের স্বপ্নের পেছনে দৌড়তে দৌড়তে, যে মানে কখন নিজেদের কথা ভাবার বা নিজেদের জন্য সময় দেওয়ার সেই ভাবনাটাই আমরা কোথাও হারিয়ে ফেলেছি। তাই ভাবলাম আজ না হয় আমি তোমাকে এইটুকুনি আবার একটু মনে করিয়ে দিই, আজ না হয় আমি তোমাকে বলি যে আজকের এই সকালটা শুধুমাত্র তোমার জন্য, এটা তোমার সকাল। আজকের এই এক ঘন্টা আমরা কারোর সমালোচনা করব না, কারোর সঙ্গে প্রতিযোগিতা করব না, নিজেকে কোনোভাবেই ছোট করব না। আজকের এই সকালটা আমরা শুধু নিজেদের জন্য রাখব, কারণ আজ

চব্বিশে জুলাই। আর চব্বিশে জুলাই মানেই কিন্তু ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে বা আন্তর্জাতিক সযত্ন দিবস। বিশ্বজুড়ে পালিত আজকের এই বিশেষ দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে নিজের যত্ন নেওয়া কোনো কিন্তু বিলাসিতা নয়, কোনো স্বার্থপরতাও নয়, বরং তা সুস্থ, সুন্দর এবং অর্থপূর্ণ জীবনযাপনের একটা অন্যতম ভিত্তি। এই দিনটায় মানে 24x7 সংখ্যাটির প্রতীকী অর্থে কিন্তু সেটাকে সামনে রেখেই আজকের এই দিনটা কিন্তু পালন করা হয়, যার মানে দাঁড়ায় যে দিনে যে 24 ঘন্টা আছে এবং সপ্তাহের 7 দিন কিন্তু নিজের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতার প্রতি আমাদের সচেতন থাকা ভীষণ প্রয়োজন। দেখো বন্ধু, আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, মানে আমরা প্রায়ই এটা জানি এবং বাবা মায়েরাও আমাদেরকে বলে থাকেন যে সবার আগে অন্যের কথা ভাবা উচিত, নিজেরটুকু গুছিয়ে নেব, নিজেরটুকুই দেখব, সেটা কিন্তু নয়। অন্যের কথা ভাবা উচিত, অন্যকে সাহায্য করা উচিত। এটা কিন্তু একেবারেই ঠিক, একেবারেই সঠিক, কারণ আমাদের মধ্যে যদি সমানুভূতিটা না থাকে, সহানুভূতির থেকেও সমানুভূতি বোধহয় বেশি গুরুত্বপূর্ণ, তো সেটা অত্যন্ত জরুরি। কিন্তু আবার একইভাবে যদি একটু ভালো করে ভেবে দেখা যায় তাহলে এটা আমরা বুঝতে পারবো যে নিজেকে ভালো রাখাটা অত্যন্ত ইকুয়ালি জরুরি। মানে আমার মাঝে মাঝে মনে হয় যে সেটা বোধহয় আরেকটু আগিয়ে রাখাটা আমাদের দরকার, কারণ আমরা যদি নিজেরাই ভালো না রাখি বা ভালো না থাকি, নিজেদেরকে ভালো না রাখতে পারি, তাহলে অন্যকে কতটা ভালো রাখতে পারবো, তাই না? যদি মানে প্রদীপের তেল শেষ হয়ে যায় তবে সে অন্যকে আলো দেবে কী করে? যদি গাছের শিকড়ে জলই না পৌঁছয় তবে সে মহিরুহ হতে পরিণত হবে কী করে? সবাইকে ছায়া দেবে কী করে, আশ্রয় দেবে কী করে? যদি নিজের মনটাই প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়, খোয়ে যায়, তবে অন্যের মুখে হাসি ফোটাবে কীভাবে? তাই আজ নিজেকে ভালোবাসার কথা বলবো, নিজেকে সেলিব্রেট করব। আর এটা কিন্তু কোনো অহংকার বা স্বার্থপরতা নয়, আমি বারবার বলছি, মনে করে দিচ্ছি। এবং আমরা মানে আমাদের না মাঝে মাঝে ওই গিল্টটা হয় ভীষণ, যে একটু আজকে যদি নিজেকে একটু এগিয়ে রাখি, আমার সঙ্গে সঙ্গে মনে হয় যে না না, এটা বোধহয় করা উচিত হয়নি। তো এই মনোভাব থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসা উচিত। নিজেকে সময় দেওয়া মানে কিন্তু অলসতা নয়, প্রয়োজন মতো বিশ্রাম দেওয়া কিন্তু দুর্বলতা নয়, আর নিজের কষ্টের কথা স্বীকার করা মানে হার মেনেও নেওয়া নয়। বন্ধু, আরেকটা কথা আজকাল কিন্তু আমরা খুব শুনি এবং আমরা বোধহয় অনেকেই বলে থাকি, আমি তো বলি মাঝে মাঝে, সেটা হচ্ছে সময় নেই, ব্যায়াম করার সময় নেই। এই বিষয়টা নিয়ে তো মানে আমি বলেই থাকি, আমার মা বা বাড়ির কেউ যদি বলে না না সকালবেলা উঠে একটু হাত পা ছুটতে হবে, সেটা আগে করতাম মানে স্কুলে থাকাকালীন, কলেজে থাকাকালীন, এখন আর একেবারেই করি না। সুতরাং এই সব সময় আমার একেবারেই সময় নেই। তারপর ধরো খুব তাড়াহুড়োয় কোথাও বেরোচ্ছি, নাকে মুখে খাবার গুঁজে আমরা বেরিয়ে পড়লাম, মানে ভালো করে চিবই না পর্যন্ত, সেই সব সময়েও আমাদের কিন্তু সময় নেই। মায়ের সঙ্গে 5 মিনিট গল্প করার মতো সময় নেই, বই পড়ার সময় নেই আজকাল। বই পড়ার মানে চলটা কত কমে গেছে তুমি একবার বলো তো। আকাশ দেখারও সময় নেই। তবে একটু ফাঁকা সময় পেলেই আমরা কি করি, ক্লান্তি কাটানোর জন্য আমরা কি করি, ঘন্টার পর ঘন্টা কিন্তু ফোনটাকে, ফোনের যে স্ক্রিনটাকে, সেটা কিন্তু স্ক্রোলিং করি আমরা, তাই না? সেই আঙুল চালানোর সময় কিন্তু আমাদের আছে, অকারণে দুশ্চিন্তা করার সময় আছে, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করার সময় আছে। এইভাবে আমরা তো মানে সময়কে একেবারেই ভুল জায়গায় ভুলভাবে খরচ করছি, তাই না? দেখো সেলফ কেয়ার মানেই কিন্তু ওই একদিন দামি স্পা করবো, মাসে একবার যাব, বা কিছুদিন ধরে টাকা জমিয়ে বিদেশে পাড়ি দেবো, এগুলো ভীষণ ভালো, খুব দরকার। গ্রুমিং করা, নিজের এই বাহ্যিক সবটুকুকে ভালো রাখা অত্যন্ত জরুরি। কিন্তু সেলফ কেয়ার মানে শুধু সেইটুকুনই নয়, সেলফ কেয়ার কিন্তু খুব ছোটো ছোটো জিনিসই হতে পারে। যেমন ধরো অনেকদিন পর হঠাৎ করে একটা সেই কোন ছোটোবেলায় হারিয়ে যাওয়া একটা প্রিয় গানের কথা মনে পড়লো, এবং মনে পড়াতেই সঙ্গে সঙ্গে আমি মানে আমি যেখানে ফোনে গান শুনি সেটার জায়গাটা খুলে আমি সেই গানটায় প্লে করলাম, সেটাও কিন্তু সেলফ কেয়ারের মধ্যে পড়ে, মন ভালো রাখার মধ্যে পড়ে, তাই না? দেখো আজকের এই সুন্দর সকালে আমরা খুঁজবো অযত্নে হারিয়ে ফেলে কিন্তু আমাদের সেই নিজেদেরকে, আমাদের হারিয়ে যাওয়া হাসিকে, আমাদের ক্লান্ত মনটাকে, আমাদের ছোট ছোট সুখগুলোকে। চলো তাহলে আজকে আমরা প্রতিজ্ঞা করি যে নিজেদের বদভ্যাসগুলোকে পাল্টাবো, নিজেদেরকে ভালো রাখবো। কারণ বন্ধু, ভালো থাকা কখনোই বড় কোনো ঘটনার উপর কিন্তু শুধুমাত্র নির্ভর করে না, কারণ প্রত্যেকটা ছোট ছোট প্রতিদিনের যে ছোট ছোট আমাদের অভ্যাস, তার সব কিছুর উপর কিন্তু নির্ভরশীল আমাদের এই ভালো থাকা। ভালো থাকা নির্ভরশীল ছোট ছোট কৃতজ্ঞতায়, ছোট ছোট যত্নে,

আর সেই যত্ন থেকেই জন্ম নেয় সুস্থ জীবন আর সুন্দর মন। বন্ধু, গল্প তো সবে শুরু, তবে গল্পের পাশাপাশি সকালবেলা যদি একটু গান হয়ে যায়, মানে একটা ভালো গান যদি আমরা শুনে নিই, তাহলে সকালটা বোধহয় আরও সুন্দর হয়ে ওঠে, আরও মধুর হয়ে ওঠে, তাই না? তাই গানে যাওয়ার আগে তোমাকে মনে করিয়ে দিই যে আজকের অনুষ্ঠান যদি তোমার ভালো লাগে আর এই বিষয়ে তুমি যদি আমাদেরকে কিছু জানাতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের যে ফেসবুকে যুববাণী কলকাতার পেজটা আছে তার মধ্যে কিন্তু আজকের সুপ্রভাতের যে পোস্টারটা আছে তার তলে কিন্তু কমেন্ট করে তুমি অবশ্যই জানাতে পারো তোমার মতামত। তবে আর দেরি না করে চলো শুনে নিই আজকের এই সুন্দর একটা গান, আর আর দেরি না করে আজকের আমাদের এই যাত্রাটা বরঞ্চ শুরু হোক, তাই তো, একটা গানের মাধ্যমে, যেটা আমাদের মনকে অনেকটা হালকা করবে এবং মুখে হাসি ফোটাবেই ফোটাবে, আমি এইটুকুনি গ্যারেন্টি তোমাকে দিচ্ছি। আর এই গানটা না, যেটা যে গানটা তোমাকে শোনাবো, সেই গানটা আমাদের আত্মার, আমাদের সত্তার, এই গান আমাদের নিজের। আজকে একটু অন্যভাবে ভেবে দেখি বরং, আজ নিজে নিজের বন্ধু হই, সব অন্ধকারকে আলো করে তুলি। আমাদের সকলের পছন্দের শিল্পী শুভমিতার কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা। ফিরছি এক্ষুনি।

0: ফিরে এলাম গানের পরে। কি পছন্দ হয়েছে তো? কি ভালো লাগে না গানটা শুনলে? মনটা একেবারে কোথায় ভেসে চলে যায়। আমার ভীষণ পছন্দের একটি গান, আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আজকে তোমার সঙ্গে আছি তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সুপ্রভাতের অনুষ্ঠানে। আজ আমরা গল্প করছি নিজের যত্ন নেওয়া নিয়ে, নিজের ভালো থাকা নিয়ে, নিজের শরীর আর মনের খোঁজ নেওয়া নিয়ে। তবে সে বিষয়ে বিস্তারিতভাবে ঢোকার আগে জেনে নেওয়া যাক আজকের দিনটা আর কি কি কারণে গুরুত্বপূর্ণ।
1: আজ এই দিনে
0: বন্ধু, ইতিহাস বড়ই আশ্চর্যের জিনিস, তাই তো? ক্যালেন্ডারের একটা ছোট্ট তারিখের মধ্যেও লুকিয়ে থাকে কত মানুষের স্বপ্ন, কত আবিষ্কার, কত সংগ্রাম, কত আনন্দ আর কত বেদনার গল্প। 24শে জুলাইও তার ব্যতিক্রম নয়। 1911 সালের আজকের দিনে আমেরিকান গবেষক হাইরাম বিংহাম পেরুর আন্দেজ বা অ্যান্ডেজ পর্বতমালার বুকে অবস্থিত ইনকা সভ্যতার বিস্ময়কর নিদর্শন মাচু পিচুকে বিশ্বের সামনে কিন্তু তুলে ধরেছিলেন। বহু শতাব্দী ধরে পাহাড়ের বুকের মধ্যে লুকিয়ে থাকা এই প্রাচীন নগরী আজ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এবং বিশ্বের এক অন্যতম আশ্চর্যের নিদর্শন। 1923 সালের আজকের দিনে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক লুজান চুক্তি। প্রথম বিশ্বযুদ্ধের পর আধুনিক তুরস্কের আন্তর্জাতিক স্বীকৃতি এবং নতুন সীমান্ত নির্ধারণে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিল। 1959 সালের আজকের দিনে মস্কোতে অনুষ্ঠিত হয় ইতিহাস খ্যাত কিচেন ডিবেট। মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন উপরাষ্ট্রপতি রিচার্ড নিক্সন এবং সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভের মধ্যে এই আলোচনা ঠান্ডা যুদ্ধের সময় কিন্তু দুই ভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার প্রতীকী বিতর্ক হিসেবে আজও ইতিহাসে স্মরণীয়। 1969 সালের আজকের দিনে মানব সভ্যতার এক গৌরবময় অধ্যায় কিন্তু সম্পূর্ণ হয়। চাঁদে প্রথম পদচারণার ঐতিহাসিক অভিযানের পর অ্যাপোলো 11-র নভোচারীরা নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্সের এই অভিযান মানুষের সাহস, বিজ্ঞান ও অদম্য কৌতূহলের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়ে গেছে। ভারতের আজকের দিনটা কিন্তু আরেকটা কারণে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রতি বছর 24শে জুলাই পালিত হয় আয়কর দিবস, মানে ইনকাম ট্যাক্স ডে। 1860 সালে ব্রিটিশ ভারতের অর্থমন্ত্রী জেমস উইলসন প্রথমবার ভারতে আয়কর ব্যবস্থা কিন্তু চালু করেছিলেন। সেই ঐতিহ্যকে স্মরণ করেই এই দিনটা কিন্তু পালন করা হয়। আর আজকের দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা সেই নিয়ে কথাই বলছি, এবং সেটা হচ্ছে আজ ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে। নিজের স্বাস্থ্য, মন, জীবনযাপন এবং সুস্থতার প্রতি যে সচেতনতা, সেটার নিয়েই কিন্তু আজকে কথা হচ্ছে, কথা হবে আরও অনেক। তবে আপাতত চলে যাই সেসব বিখ্যাত মানুষদের কথায় যাদের আজকে কিন্তু জন্মদিন। ১৭৮৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দক্ষিণ আমেরিকার মহান স্বাধীনতা সংগ্রামী সাইমন বলিভার। তাঁকে আজও দ্য লিবারেটর নামে স্মরণ করা হয়। তার নেতৃত্বেই ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও বলিভিয়া সহ একাধিক দেশ স্বাধীনতার পথে কিন্তু এগিয়ে যায়। 1802 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বিশ্ববিখ্যাত ফরাসি সাহিত্যিক আলেকজান্দ্রা দুমা। তার লেখা দ্য থ্রি মাস্কিটিয়ার্স অ্যান্ড এবং দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো আজও কিন্তু বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ। 1897 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কিংবদন্তি পাইলট আমেলিয়া ইয়ারহার্ট। আটলান্টিক মহাসাগর একা বিমান চালিয়ে সেখানে আর কি অতিক্রম করে, আটলান্টিক মহাসাগরে কিন্তু অতিক্রম করে তিনিই প্রথম করেন আর কি, তিনি প্রথম নারী হিসেবে কিন্তু ইতিহাসে অমর রয়ে গেছেন এই কারণে। 1969 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী জেনিফার লোপেজ। সঙ্গীত, চলচ্চিত্র এবং মঞ্চ সব ক্ষেত্রেই কিন্তু তার সাফল্য বিশ্বজুড়ে সমাদৃত।

এবারে চলে আসি তাদের কথায়, যারা আজকের দিনে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। 1980 সালের আজকের দিনে প্রয়াত হন প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা ও কৌতুক শিল্পী পিটার সেলার্স। তার অভিনীত অসংখ্য চরিত্র আজও কিন্তু চলচ্চিত্র প্রেমীদের মনে অমলিন হয়ে রয়ে গেছে। 2010 সালের আজকের দিনে প্রয়াত হন কিংবদন্তি স্নুকার খেলোয়াড় অ্যালেক্স হিগিন্স। তার অসাধারণ প্রতিভা এবং আক্রমণাত্মক খেলার ধরন স্নুকার ইতিহাসে কিন্তু এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। 2012 সালের আজকের দিনে প্রয়াত হন চিকিৎসা বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ রবার্ট লেডলি। আধুনিক সিটি স্ক্যান প্রযুক্তির বিকাশে তার অবদান চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন এনেছে। এই ছিল আজকের দিনের ইতিহাসের কয়েকটা উল্লেখযোগ্য অধ্যায়। একটা দিনের মধ্যে কত গল্প লুকিয়ে থাকে, তাই না বন্ধু? কোথাও স্বাধীনতার লড়াই, কোথাও বিজ্ঞানের বিজয়, কোথাও মানুষের সাহস, আর কোথাও নিজেকে সুস্থ রাখার বা মনে করিয়ে দেওয়ার সেই বার্তা। আজ আমরা যেহেতু নিজেদের যত্ন নেওয়ার কথা বলছি আর কি, তাই ইতিহাসের এই ঘটনাগুলো কোথাও যেন আমাদেরকে মনে করিয়ে দেয় এই কথাটাই যে মানুষের উন্নতি তখনই সম্ভব যখন মানুষ নিজেকে, নিজের মনকে, নিজের শরীরকে একেবারে মানে গুরুত্ব দিতে শিখবে, এবং তার সঙ্গে কিন্তু গুরুত্ব পাবে তার মূল্যবোধ। সেই গল্প এখন অনেক বাকি, তবে তার আগে চল আরেকটা সুন্দর গান শুনে নিই। আমাদের ভীষণ পছন্দের শিল্পী রেখা ভারতবাজের কণ্ঠে থাকলো তোমার জন্য এই গানটা, ফিরছি এক্ষুনি।

সত্যিই রেখা ভারদ্বাজের গান যখনই শুনি মানে এত ভালো লাগে। ওনার কণ্ঠের ভেতরে না একটা মানে একটা অন্যরকম আবেশ আছে, তাই না, যেটা আমাদেরকে ভীষণভাবে স্পর্শ করে। যাই হোক, আপাতত গানের পরে ফিরে এলাম। আজকে তোমার সঙ্গে আছি তোমার যৌবনের বন্ধু আমি মল্লিকা, সঞ্চিত প্রচার তরঙ্গে সুপ্রভাতের অনুষ্ঠানে। আর বন্ধু, একটু আগেই আমরা জানলাম যে আজকের দিনটা কী কী কারণে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোতে। এবারে বরঞ্চ ফিরে আসি আজকের মূল গল্পে। দেখো বন্ধু, আমরা অনেক সময় ভাবি যে নিজের কথা ভাবা মানেই বুঝি, ওই যে একটু আগে তোমাকে বললাম, স্বার্থপর হয়ে যাওয়া। বা অপর দিকের মানুষটা অনেক সময় বলে যে ও নিজেকে তুমি চুজ করেছো, নিজেকে বেছে নিয়েছো, তার মানে তুমি নিশ্চয়ই একটু তো স্বার্থপর হয়েছো। কিন্তু সত্যিটা ঠিক তার উল্টো। ওই একটু আগে তোমাকে যেমনটা বলছিলাম না যে নিজের যত্ন নেওয়া মানে কিন্তু নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে আমরা আরও ভালোভাবে আমাদের পরিবারকে, বন্ধু, সমাজ, সবাইকে ভালো রাখতে পারি। তাই আজকের দিনটা কিন্তু এই সবটুকুকে মনে করে দেওয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা আমরা সবাই জানি, আজকের বিষয় হচ্ছে সেলফ কেয়ার, মানে আজকে ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে। বাংলায় বলা যাবে যে নিজের যত্ন নেওয়া। কিন্তু এই যে নিজের যত্ন, এটার প্রকৃত অর্থটা ঠিক কি? আচ্ছা বন্ধু, এবার তোমাকে আরেকটা ছোট্ট প্রশ্ন করি আর কি। তুমি বলবে যে প্রশ্নের পর প্রশ্ন মল্লিকা, এত প্রশ্ন করছো কেন সকাল সকাল? কিন্তু ভালো লাগে তোমার সঙ্গে কথা বলতে। প্রত্যেক দিন আমরা মানে উন্মুখ হয়ে থাকি যে কতক্ষণে তোমার সঙ্গে আড্ডা দিতে আসতে পারবো। তো সেই কারণে আরেকটা ছোট্ট প্রশ্ন করছি। সেটা ধরো মানে একটা বিষয় বলছি যে ছোট্টবেলায় আমরা যখন কোথাও খেলতে খেলতে হাঁটু ছড়ে ফেলতাম, মানে পড়ে যেতাম, তারপরে দেখলাম হাঁটুটা ছড়ে গেল, তখন আমরা কি করতাম? কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়ি চলে আসতাম। বা অনেক সময় আমরা একটু কেঁদে ফেলতাম, কারণ ছোট ছিলাম তো, তারপর উঠে একটু হাত পাত ঝেড়ে একটু রক্ত বেরোচ্ছে, ঠিক আছে তাও একটু খেলে টেলে নিই, তারপর বাড়ি যখন ফিরবো তখন তো দেখাই যাবে, মা তো দেখবে। তো এই যে যখন আমরা বাড়ি ফিরতাম, বাড়ি ফিরেই প্রথমে কে ছুটে আসতেন? মা, তাই তো? বা অনেকের ক্ষেত্রে বাবাও। মা প্রথমে কিন্তু ধুলো মুছে দিতেন, তারপর একটু ওষুধ লাগিয়ে বলতেন, এই তো কিচ্ছু হয়নি, একটু পরেই ঠিক হয়ে যাবে। ওই মুহূর্তে সত্যি কি মানে ওই ওষুধটা সব ব্যথা কমিয়ে ফেলতো? শুধুই কি ওষুধে কমতো ব্যথা আমাদের? তা কিন্তু নয়, ব্যথা কমতো সেই স্পর্শে, কমতো সেই আশ্বাসে, কমতো এই অনুভূতিতে যে আমি কিন্তু ওই মুহূর্তে একা নই। বন্ধু দেখো, বড় হওয়ার পরেও আমরা ঠিক এই একই রকম আছি, শুধু পার্থক্য একটাই, এখন কিন্তু আমাদের হাঁটুতে আর চোট লাগে না, চোট লাগে মনে। কখনো কখনো কারোর কথায়, কখনো কখনো নিজের ব্যর্থতার কথা ভেবে, কখনো প্রিয় মানুষের দূরে চলে যাওয়ায়, কখনো চাকরির চাপে, কখনো পড়াশোনার চাপে, বা অন্যান্য এই যে ভবিষ্যৎ কতটা অনিশ্চিত সেটার কথা ভেবেও আমরা অধিকাংশ সময় হীনমন্যতায় ভুগি। আর আশ্চর্যের বিষয় কি জানো, আজকাল আমরা শরীরের ব্যথা হলে ডাক্তার দেখাই, কিন্তু মনের ব্যথা হলে খুব একটা কেউ পাত্তা দিই না। ওই তো একটু মন খারাপ হয়েছে বা এরকম কিছু নিয়ে আমরা কাজ করছি বা চলছি, ও চলে নেব, চলে যাব আর কি, খুব একটা পাত্তা দিই না, ভাবি সব ঠিক হয়ে যাবে। এটা কিন্তু এখন একটা ভীষণ ট্যাবুর বিষয়। দেখো, সব কিছুই যদি সময়ের উপর ছেড়ে দিই তাহলে কি সবসময় ঠিক হয়ে যায়? না, হয়তো অনেক সময় মতন ঠিক করতে যদি আমরা না পারি তাহলে জিনিসগুলোর আরও অনেক বেড়ে যায়, জিনিসগুলোর অসুবিধেগুলো অনেক সময় বেড়ে যায়। তাই সময় থাকতে একটু নিজেকে যদি বুঝে নিয়ে, নিজের অসুবিধেগুলোকে বুঝে নিয়ে আমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করি বা কোনো বন্ধুর কাছে খুলে বলি বা নিজেকে ভালোভাবে ইভ্যালুয়েট করে দেখি যে ব্যাপারটা কী হচ্ছে, তাহলে বোধহয় আমাদের পক্ষেই সেটা খুব ভালো। এটাও কিন্তু সেলফ কেয়ার, এই যে নিজের পাশে নিজে গিয়ে দাঁড়ানো, নিজেকে চেনা, নিজেকে বোঝা, এটাও কিন্তু সেলফ কেয়ার। বরঞ্চ বলতে পারো প্রত্যেকটা এই যে সেলফ কেয়ারের মধ্যে যা যা আছে তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে বিষয় বোধহয় এটা। আচ্ছা, তোমার কি এটা মনে হয় যে আজকাল আমরা খুব একটা

বেশি কথা বলি না। আমরা বলি যে ওই খুব ব্যস্ত হয়ে গেছি, অফিসে ব্যস্ত, কলেজে ব্যস্ত, স্কুলে ব্যস্ত, সংসারে ব্যস্ত, ফোনে ব্যস্ত, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত। মানে এই ব্যস্ততার ভিড়ে আমরা কতটা ভালো থাকতে পারছি, নিজেকে ভালো রাখার অভিনয় করছি না তো? আরও একটা জিনিস ভীষণভাবে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে অনেকেই কিন্তু আমরা ছবি পোস্ট করি হাসি মুখে, ঘুরতে যাওয়ার ছবি দিচ্ছি, কখনো বন্ধুদের সঙ্গে আড্ডার ছবি দিচ্ছি, কখনো নতুন জামা পরে ছবি দিচ্ছি, মানে বিভিন্ন ছবিতে ভরে থাকে আমাদের ফিড। কিন্তু ওই ছবিগুলোর যে আড়ালে যে মানুষটা আছে, সে যে প্রত্যহ কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার যে যন্ত্রণা, তার যে মেদুরতা, তার যে ক্ষোভ, সেগুলো কিন্তু কোথাও ফুটে উঠছে না সোশ্যাল মিডিয়ায়, তাই না? সেই মানুষটাকে আমরা কতটুকু জানতে পারছি? সে যখন রাত্রির বেলা একা একা কাঁদছে, বা সে হয়তো সারা রাত ঘুমোতেই পারছে না, সেই খোঁজটা আমরা কজন নিই, বা নিজেই কতটা উপলব্ধি করি? করি না তো। তাই আজকের এই যে সেলফ কেয়ারের আলোচনা, আমার মনে হলো এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলা। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বারবার বলেছে যে সুস্থতা মানে কিন্তু অসুখ না থাকা, সেটা কিন্তু নয়। সুস্থতা মানে হলো শরীরকে ভালো রাখা এবং মনকে ভালো করে বোঝা, সম্পর্ককে ভালো রাখা, সমাজের সঙ্গে সুস্থভাবে বাঁচতে পারা, নিজেকে সম্মান করতে পারা, আর নিজের জীবনের উদ্দেশ্য কিন্তু খুঁজে পাওয়া। এই পাঁচটা জিনিস একসঙ্গে থাকলে কিন্তু মানুষ সত্যিকারের সুস্থ থাকে। এই যে দেখো, আমরা সবসময় এই যে ফোনের একটু চার্জ কমে গেলে আমরা চার্জার নিয়ে ছুটি, যে ও ফোনটা নিস্তেজ হয়ে পড়বে, ফোনে চার্জ দিই। কিন্তু আমরা মনের কথা কতটা ভাবি? যে আমরাও তো প্রত্যেক দিনের এই ব্যস্ততার মধ্যে আমরাও কোথাও এই দুশ্চিন্তা এবং দায়িত্বের চাপে কীভাবে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমাদের রিচার্জ হবে কী করে, কীভাবে হবে? এই যে কখনো প্রিয় মানুষের সঙ্গে গল্প করতে বসলে, কখনো প্রিয় কোনো গান শুনলে, বই পড়লে, খুব চেনা পুরনো কোনো একটা কোনো গন্ধ পেলে, হয়তো বাবার বুকের গন্ধ, মায়ের শাড়ির ভাজে লুকিয়ে থাকা কোনো একটা ছোট্ট চিরকুট, এই সব কিছু যখন আমরা খুঁজে পাই, বা ধরো কোনো হারিয়ে ফেলা একটা চিঠি, পরন্ত বিকেলের যে আলো, সেই আলো গায়ে মাখতে মাখতে আমরা যখন ছাদে পায়চারি করি, বা ফুল গাছ লাগাই, বা জল দিই গাছে, বা খুব ভালো একটা রান্না কিছু একটা তৈরি করি কোমর বেঁধে বন্ধুদের সঙ্গে বা একলাই, এই সব কিছুতে, বা ধরো অনেক দিন পরে খুব প্রিয় একটা মানুষকে জড়িয়ে ধরে যে আনন্দটা, এই সব কিছুর মধ্যে কিন্তু ছড়িয়ে থাকে আমাদের ভালো থাকা, তাই না? এগুলো কিন্তু খুব সাধারণ বিষয়। দেখো এই সাধারণ মুহূর্তগুলোই কিন্তু আমাদের ভেতরের শক্তিকে ফিরিয়ে আনে, মনকে হালকা করে, জীবনের প্রতি নতুন করে ভালোবাসা জাগায়। একটা কথা জানো তো, যে জীবনের সবচেয়ে বড় সুখগুলোর অনেকগুলোরই কিন্তু কোনো মূল্যই হয় না, তারা একেবারে অমূল্য, সেগুলো শুধু অনুভব করতে হয়, আর নিজের মনকে বলতে হয় আমিও ভালো থাকার যোগ্য। রবীন্দ্রনাথ লিখেছেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। নিজের ভেতর থেকে বেরিয়ে আসার আগে এই আপনকে তো ভালো করে চিনতে হবে, ভালো করে বুঝতে হবে, নিজের মনের কথা শুনতে হবে, নিজের ক্লান্তিকে বুঝতে হবে, নিজের আনন্দকে গুরুত্ব দিতে হবে। কারণ নিজের সঙ্গে যার বন্ধুত্ব নেই, তার পক্ষে অন্যর কোনো কোনো ভালো সম্পর্ককে দীর্ঘমেয়াদী করে তোলা সম্ভবই নয়, তাই না? ভালোভাবে সম্পর্ক তৈরি করাও সম্ভব নয়। জানো তো, আমার মা বলেন, এটি বোধহয় রামকৃষ্ণ পরমহংসের, পরমহংসদেবের কথা, হয়তো আমি ভুলও হতে পারি, আমায় ক্ষমা করো, কথাটা হচ্ছে ভোগের মধ্যে দিয়ে ত্যাগ করা। এবং এটা আমি মানে এখনও হয়তো পুরোপুরি করে উঠতে পারি না, বয়সও অল্প, কিন্তু এই কথাগুলো না একদম মননে গেঁথে গেছে। এবং এই মা বারবার বলেন, যদি ঠাকুরও বলেছেন যে আমরা ভোগের মধ্যে দিয়ে ত্যাগ করি, কারণ আমি যদি কোনো কিছু আস্বাদনই না করতে পারলাম, তাহলে সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে নির্লিপ্তভাবে দান করব কি করে? সেই মহানুভবতা তো আমার হবে না। তাই জন্য নিজের কথা আগে ভাবো, নিজেকে আগে ভালো রাখো, নিজে একটু ভালো করে বেঁচে মানে সবটুকু বাদ বাকিটাকে গোছাতে যাই, সেটাই বোধহয় আমাদেরকে করা উচিত, তাই না? আমাদের নিজের মনের যত্ন নেওয়া উচিত। এবং দেখবে যখন আমরা এগুলোকে করবো, তখন আশেপাশের প্রত্যেকটা সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠেছে, তাই তো? আর আর কি, অনেক অনেক গল্প আছে তোমাদের সঙ্গে, গানে যাব তখন, তবে তার আগেও আরেকটু যে বিষয়গুলো তোমাকে বলবার খুব ইচ্ছে করছে। আসলে দেখো, গল্প করতে শুরু করলে কোথায় থামবো, কোথায় আবার শুরু করবো, এইগুলো সত্যি হারিয়ে যায়।
এই দেখো, মানে একটু আগে তোমাকে বলছিলাম যে অনেকে ভাবেন সেলফ কেয়ার মানে

দামি প্রসাধনী বা পার্লারে যাওয়া, সেটা কিন্তু নয়। আসলে সেলফ কেয়ার হলো একটা জীবন চর্চা, বরং বলা ভালো জীবন বোধের থেকে তৈরি করা জীবন চর্চা। সেটা এমন একটা অভ্যাস যা আমাদের প্রত্যেক দিন একটু একটু করে সুস্থ, সচেতন আর পরিপূর্ণ মানুষ করে উঠতে, মানে তৈরি করতে নিজেকে সাহায্য করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO বহুদিন আগেই বলেছে যে স্বাস্থ্য মানে শুধু রোগ না থাকা নয়, একটু আগেই তোমাকে যেটা বললাম। আজকাল স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন যে সেলফ কেয়ার শুধু শরীরের যত্নে কিন্তু সীমাবদ্ধ নয়, এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন শারীরিক পরিচর্যা, মানসিক পরিচর্যা, তারপরে ধরো আবেগগত পরিচর্যা, তারপর ধরো সামাজিক পরিচর্যা, তারপরে আধ্যাত্মিক পরিচর্যা এবং বৌদ্ধিক পরিচর্যাও বটে। এবং তার সঙ্গে যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে সেলফ কম্প্যাশন, মানে নিজের প্রতি মমতা। মনোবিজ্ঞানী ক্রিস্টিন নেফ বলেছিলেন যে আমরা যেমন ঠিক সময় একজন প্রিয় মানুষের পাশে দাঁড়াই, ঠিক তেমনভাবে কিন্তু নিজের পাশে দাঁড়ানোটাই ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খুব ভালো করে আমাদের শিখতে হবে, এমনি মানে আমি নিজের কথা ভাবছি, নিজের কথা ভেবে কাজটা করছি সেটা কিন্তু নয়, এটাও কিন্তু একটা আর্ট, এটাও শেখা খুব প্রয়োজন। নিজের ভুলের জন্য সারাক্ষণ নিজেকে দোষারোপ না করে নিজেকে মানুষ হিসেবে গ্রহণ করাটাই হলো আত্মমমতা। তাই সেলফ কেয়ারের শুরু বাইরে থেকে নয়, ভেতর থেকে হওয়া উচিত। নিজের প্রতি শ্রদ্ধা, নিজের প্রতি সহানুভূতি সবটুকু যেন ঘিরে থাকে আমাদেরকে। এবং এই আশা করতে করতেই আপাতত তোমার জন্য একটা গান রাখছি, আমাদের ভীষণ পছন্দের শিল্পী শিল্পী সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে রইল এই গানটা। ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

ফিরে এলাম গানের পরে। তোমার সঙ্গে আজকে আছি তোমার যুবাণীর বন্ধু আমি মল্লিকা, সঞ্চিতা প্রচার তরঙ্গে সুপ্রভাতের অনুষ্ঠানে। বন্ধু, আজকে সেলফ কেয়ার নিয়ে কথা হচ্ছে, কারণ আজকে ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে। আজ বিজ্ঞানও বলছে যে নিয়মিত সেলফ কেয়ার শুধু আমাদের সুস্থই রাখে না, বরং বহু অসুস্থতার ঝুঁকিও কিন্তু কমাতে সাহায্য করে। এই ভাবনার শিখর কিন্তু বহু প্রাচীন উপনিষদে বলা হয়েছে যে নিজের অন্তরকে জানার মধ্যে দিয়ে কিন্তু শুরু হয় প্রকৃত আত্মবিকাশ। আবার শ্রীমদ্ ভগবদ্ গীতায়ও বলা হয়েছে যে মানুষকে নিজের চেষ্টাতেই কিন্তু উন্নত হতে হবে, নিজের মনকে কখনোই নিজের শত্রু হতে দেওয়া যাবে না। পতঞ্জলির যোগ সূত্রে বলা হয়েছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ যোগ এমন একটা সাধনা যা মনের অস্থিরতাকে শান্ত করতে সাহায্য করে। আধুনিক মনোবিজ্ঞানেও এই সুর কিন্তু শোনা যায়। মনোবিজ্ঞানী ক্রিস্টিন নেফ তার সেলফ কম্প্যাশন তত্ত্বে বলেন যে আমরা যেমন অন্যের প্রতি সহানুভূতিশীল হই, তেমনি নিজের প্রতিও কিন্তু সহানুভূতিশীল হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। স্বামী বিবেকানন্দ বলেছেন যে নিজের উপর বিশ্বাস রাখো, সমস্ত শক্তি তোমার মধ্যেই আছে। তাহলে এই জিনিসটা, এই আত্মবিশ্বাসটা আমরা কি করে তৈরি করতে পারবো? তার কয়েকটা অভ্যাস আছে। প্রতিদিন নিয়মিত শরীরচর্চা বা হাঁটার অভ্যাস, তারপর পর্যাপ্ত নির্দিষ্ট সময় ঘুমোতে যাওয়া, সেটাও খুব গুরুত্বপূর্ণ, ভালো খাবার দাবার খাওয়া, ঠিক মতো জল পান করা, প্রতিদিনের জন্য কিছুটা সময় তুলে রাখা আর কি, যেই সময় আমরা যোগ করতে পারবো, ধ্যান করতে পারবো, নিজেদের শ্বাস প্রশ্বাসের ওপর নজর দিতে পারবো, একটু বিশ্রাম নেওয়া দরকার, অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে যাওয়া দরকার, তাই তো? একটু বই পড়া, প্রিয়জনদের সঙ্গে গল্প করা, সময় কাটানো, নিজের অনুভূতি প্রকাশ করা, অন্যের সঙ্গে নিজেকে না তুলনা করা, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় কথা হলো নিজেকে সম্মান করতে শেখা, কারণ যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটা একটা দায়িত্ব। এবং এই কথা তোমাকে বারবার আমি বলছি, যাতে কোনো মতেই যখনই তোমার মধ্যে একটু গিল্ট হবে না, তুমি নিজেকে বলবে না, এই বিষয়ে, নিজেকে ভালো রাখার বিষয়ে অন্তত আমি গিল্ট ফ্রি থাকবো। একেবারে আজকে আমরা বরঞ্চ একটু প্রতিজ্ঞা করি এবং অঙ্গীকার নিজে আজকের থেকে আমরা একটু ভালো করে বাঁচব, নিজের জন্য সারা দিন অন্তত একটু সময় তুলে রাখবো, যে সময়টা খালি আমার একার হবে। দেখেছো বন্ধু, কথা বলতে বলতে সময়ের খেয়াল প্রত্যেকবারের মতো আজকে আমি হারিয়ে ফেলেছি। একেবারেই যাওয়ার ইচ্ছা করে না, কিন্তু যেতে তো হবেই, সময়ের নিয়ম। আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময় তোমার সঙ্গে আড্ডা দিতে। আজকে দিনের শুরুতেই সুপ্রভাতের আড্ডায় তোমার বন্ধু ছিলাম আমি মল্লিকা, আর গল্প করছিলাম আজকে ইন্টারন্যাশনাল সেলফ কেয়ার ডে নিয়ে। এরপরে সকাল 11-12 পর্যন্ত গীতাঞ্জলি প্রচার তরঙ্গে থাকবে তোমার যুববাণীর আরও দুই বন্ধু পলমী এবং সৃজনী, তরুণের স্বপ্ন নিয়ে। তারপর বেলা 12-12:30 পর্যন্ত মৈত্র প্রচার তরঙ্গে থাকবে যুববাণীর আরেক বন্ধু তৃষিতা, আর আগামীকাল চলে আসছে শ্বেতা তোমার সঙ্গে গল্প করতে, ঠিক সকালবেলা সুপ্রভাতের আসরে। আর বন্ধু, তুমি খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আজকে দিনটা খুব ভালো কাটুক, বিশেষত আজকে উল্টো রথ খুব উপভোগ করো। আর তোমার যদি আমাদেরকে কিছু জানানোর থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই মেল করতে পারো, আমাদের মেল আইডি হচ্ছে jubabanikolkata@gmail.com। আপাতত তোমার জন্য রেখে যাচ্ছি আমাদের ভীষণ পছন্দের শিল্পী চক্রপাণি দেবের কণ্ঠে এই ভীষণ সুন্দর গানটা। চলে আসবো আরেক দিন, অন্য কোনো দিন। আজ তবে চলি, টাটা।

আধুনিক গান শুনলেন পল্লব ঘোষের কণ্ঠে আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন দোতারা, শিল্পী সুবল দত্ত।

0: you and others. However, the interchange facilities will continue to be available at Rajiv Chowk, Mandi House and Central Secretariat. The sacred coastal city of Puri in Odisha is all set to witness the world-famous Bahuda Yatra, the ceremonial return journey of Lord Jagannath, Lord Balbhadra, Devi Subhadra and Lord Sudarshan from the Sri Gundicha Temple to the Sri Jagannath Temple today. India has reiterated its commitment to an open, inclusive, transparent and rules-based multilateral trading system. During the final session of India's 8th Trade Policy Review at the World Trade Organization WTO in Geneva, Commerce Secretary Rajesh Agarwal emphasized that WTO reforms should remain development-oriented, preserve policy space for developing countries, strengthen the organization's credibility and deliver on existing mandates. Brent crude oil prices rose above $100 a barrel for the first time since May as tensions escalate in West Asia, concerns over global energy supplies. The 23rd Commonwealth Games began in Glasgow, Scotland with a spectacular and colourful opening ceremony. The Indian contingent led by flag bearer Mirabai Chanu and ceremonial baton bearer Lovlina Borgohain marched with athletes waving miniature tricolours. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তরা বর্তমানে জেলে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতরাতে এক ভিডিও বার্তায় তিনি জানান, গত আড়াই মাসে এ বিষয়ে একাধিক পদক্ষেপ করেছে সরকার। শিক্ষার্থীদের জন্য শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তা নিশ্চিত করাই সরকারের প্রথম দায়িত্ব ছিল, তাই দ্রুত পরীক্ষা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া কোনো ছোটোখাটো বিষয় নয়, লক্ষ লক্ষ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক।
2: মানে জানতাম কি পেপার লিক এ কোনো মামুলি বিষয় নই, লাখো বিদ্যার্থী আর উনকে অভিভাবকোকে লিয়ে বহুত হি পীড়াদায়ক হ্যায় আর ইসলিয়ে পেপার লিক ঘটনা সে আব তক পিছলে ঢাই মহিনো মে অনেক বিত কদম উঠায়ে গয়ে, গুনাহগারোকো পকড়া গয়া হ্যায়, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का एक वर्ष बर्बाद न हो। सरकार ने अभी कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए।
1: আজ মন্ত্রিসভার বৈঠকে ফার্স্ট ট্র্যাক আদালত এবং কঠোর শাস্তির বিধান সম্বলিত এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। শ্রী মোদী বলেন, আগামী সোমবার সংসদে অধিবেশনে সরকার এই সংক্রান্ত বিলটি দ্রুত পাশ করানোর সর্বাত্মক প্রয়াস করবে। এদিকে প্রধানমন্ত্রীর ঘোষণার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে। সরকারের তরফে প্রয়োজনীয় আশ্বাস পাওয়ার পর সমাজকর্মী সোনাম ওয়াংচুক অনশন প্রত্যাহার করেছেন। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী এবং দৃঢ় পদক্ষেপ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল সমাজ মাধ্যমে তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্ত প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে ও লক্ষ লক্ষ মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত করবে। নিট বিক্ষোভের নামে রাজ্যে অশান্তি পাকানোর কোনোরকম চেষ্টা বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকার জানিয়েছে। এজন্য প্রস্তুত রাখা হয়েছে পুলিশ প্রশাসনকে। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি নজরে আসার পর কেন্দ্রীয় সরকার নজিরবিহীন পদক্ষেপ করেছে, তা সত্ত্বেও অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে।
3: আমরাও বলছি, পশ্চিম বাংলার বুকে এই ধরনের কোন ঘটনা যদি ঘটানোর চেষ্টা হয়, যারা পাঁচ দশক পশ্চিম বাংলার সর্বনাশ করেছে, ছাত্র যুবদের সর্বনাশ করেছে, যার জন্যে ফ্লাইট অফ ক্যাপিটাল বলুন, ব্রেন ড্রেনই বলুন, পশ্চিম বাংলার বাইরে বা ভারতবর্ষের বাইরে গেছে, সেই ধরনের কোন ঘটনা আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পশ্চিম বাংলায় সংগঠিত হতে দেব না।
1: উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত কামারহাটির প্রবর্তক জুট মিল লিমিটেড এবং জগদ্দল এরিয়ার এআই চাপাদানি ইন্ডাস্ট্রিজ লিমিটেড আগামী সোমবার থেকে খুলে যাচ্ছে। গতকাল কলকাতার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে রাজ্য সরকার এবং ওই দুই সংস্থার আধিকারিক ও শ্রমিক সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে এক ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী অর্জুন সিং এবং

পুলিশের শ্রম কমিশনার আশিস সরকার। আগেই জানানো হয়েছিল যে হাওড়ার বালির মহাদেও জুট মিল আগামীকাল 25 জুলাই খুলে যাচ্ছে। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় সতর্ক পুরসভা বাণিজ্যিক ও আবাসিক নির্মাণকে অডিটের আওতায় এনেছে। একাজে ইতিমধ্যেই গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের একটি কমিটি। কলকাতা ছাড়াও রাজ্যের 13টি পুরসভা এলাকায় এই অডিটের কাজ করার জন্য 31 জুলাই পর্যন্ত বাণিজ্যিক ভবনের পাশাপাশি আবাসিক ভবনের নির্মাণ কাজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্থলবন্দর প্রকল্পে ক্ষতিপূরণের দাবিতে আলিপুরদুয়ার জেলার ভুটান লাগোয়া জয়গাঁর তোরসা চা বাগানের বাসিন্দারা আজ সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ, জমি অধিগ্রহণের আগে ক্ষতিপূরণ বা পুনর্বাসন সংক্রান্ত কোনো ঘোষণা করা হয়নি। দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। রাজ্যের নতুন বিজেপি সরকার উত্তরবঙ্গে পর্যটন, ক্রীড়া ও শিল্পের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে। বিধানসভায় গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বাজেটের উপর আলোচনা জবাবী ভাষণে দপ্তরের মন্ত্রী নিশীথ প্রামাণিক জানান, উত্তরবঙ্গের সর্বাঙ্গীন উন্নয়নই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তাঁর দাবি, মাত্র 81 দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী 7 বার উত্তরবঙ্গ সফর করে প্রশাসনিক বৈঠক করেছেন। পর্যটনকে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে মন্ত্রী জানান, সান্দাকফু সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের জন্য কন্টেনার হোম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ উল্টো রথ, মাসির বাড়িতে 8 দিন থাকার পর 9ম দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ নিজ মন্দিরে। রীতি মেনে পুজো অর্চনার পর অসংখ্য ভক্ত পুণ্যার্থী রথের রশিতে টান দেবেন। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলা, তাল, তিন তাল। শিল্পী তাপস পাল, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

অনুপম দাসের কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্তা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান জিন্দেগি ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

0: হিন্দি ছায়াছবির গাড়ির অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হলো। জিন্দেগি ছায়াছবি থেকে পরপর তিনটি গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এখন খেলার খবর সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি নমামি বসুরুদ্র। স্কটল্যান্ডের গ্লাসগোয় আজ 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে সেমিফাইনালে পৌঁছেছেন। 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামীকাল কলকাতায় শুরু হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টস ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে। হারারেতে ভারত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আগামীকাল জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে 23তম কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। ওভিও হাইড্রো অ্যারেনায় গেমসের উদ্বোধন করেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। উপস্থিত ছিলেন রানী ক্যামিলা, ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এবং কমনওয়েলথ স্পোর্টসের প্রেসিডেন্ট ডোনাল্ড রুকার। 10 দিনব্যাপী এই আয়োজনে 74টি দেশের ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন। ভারতের পতাকাবাহী মীরাবাই চানু এবং আনুষ্ঠানিক ব্যাটন বাহক লাভলিনা বরগোহাঁইয়ের নেতৃত্বে ভারতীয় দল অ্যারেনায় প্রবেশ করে। প্যারা অ্যাথলেটিক সহ ভারতীয় দলে মোট 125 জন সদস্য রয়েছেন। অলিম্পিক পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই বাইপে সরাসরি মহিলাদের 75 কেজি বিভাগে সেমিফাইনালে পৌঁছে গেছেন। এই ইভেন্টে মাত্র 5 জন ক্রীড়াবিদ থাকায় লাভলিনা সহ 3 জন প্রতিযোগী সরাসরি শেষ চারে জায়গা করে নিয়েছেন। বাকি 2 জন একমাত্র কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবেন। লাভলিনা 31 জুলাই সেমিফাইনালে তাফাকির বিরুদ্ধে তাঁর অভিযান শুরু করবেন। কমনওয়েলথ গেমসের উদ্বোধনী দিনেই ভারতীয় লন বলস দল 2টি ম্যাচে 2টিতেই জয়লাভ করেছে। পুরুষদের দলগত ও ব্যক্তিগত ইভেন্টে জিমন্যাস্ট তারপেশ্বরনাথ দাস, সতীশ কেপি, তপন মোহান্তি এবং যোগেশ্বর সিং আজ তাদের অভিযান শুরু করছেন। ভারোত্তোলনে পুরুষদের লাইটওয়েট বিভাগে পদকের লড়াই আজ নামছেন অশোক কুমার মালিক ও পরমজিৎ কুমার। মহিলাদের লাইটওয়েট বিভাগে নামছেন জসপ্রীত কৌর ও সুমন দেবী। মহিলাদের হেভিওয়েট বিভাগে অংশ নেবেন কস্তুরী রাজামণি। লন বলস ইভেন্টে মহিলাদের পেয়ার্স বিভাগে সেকশনাল রাউন্ড 2 ম্যাচে দক্ষিণ আফ্রিকার থাবেলো মুফাঙ্গো ও জ্যাকি ভান রেন্সবার্গের বিরুদ্ধে খেলবেন রূপারানী তিরকি ও পিঙ্কি। পুরুষদের সিঙ্গলস বিভাগে সেকশনাল রাউন্ড 2 ম্যাচে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সিসিল আলেকজান্ডারের মুখোমুখি হবেন পুতুল সোনোয়াল। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে সেমিফাইনালে পৌঁছেছেন। গ্লাসগোয় কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে নটরাজ হিটে 25.52 সেকেন্ড সময় নিয়ে 16 জনের মধ্যে 14তম স্থানে শেষ করেন। আজ রাতেই সেমিফাইনাল খেলা হবে। এর আগে পুরুষদের S13 100 মিটার ফ্রিস্টাইল প্যারাসুইমিং ইভেন্টে রবি বীরা ভেঙ্কট বুদিগিনা এবং আলী ইমাম ফাইনালের জন্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্কটল্যান্ডের গ্লাসগোয় আয়োজিত 23তম কমনওয়েলথ গেমসের অংশগ্রহণকারী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি দেশের খেলোয়াড়দের দক্ষতা এবং সংকল্পের প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, তিনি আশাবাদী যে ভারতীয় দল দেশকে গৌরবান্বিত করবে, গোটা দেশ তাদের পাশে রয়েছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেছেন। 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্ট বেঙ্গল মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। এশিয়ার প্রাচীনতম এই টুর্নামেন্টে এবার 6টি গ্রুপে 24টি দল অংশ নিচ্ছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও শিলং, গুয়াহাটি, ইম্ফল, রাঁচিতে ম্যাচগুলি হবে। যুব ভারতীতে 23 আগস্ট ফাইনাল খেলা। এদিকে মরসুমের প্রথম ডার্বি ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে টিকিটের চাহিদা তুঙ্গে। আগামীকালের ম্যাচে স্টেডিয়াম ও তার বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। হারারেতে আগামীকাল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। গতকাল প্রথম ম্যাচে ভারত 7 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে 3 ম্যাচে সিরিজে 1-0 এগিয়ে আছে। জাপানের আইজিতে হতে চলা এশিয়ান গেমসের পুরুষ ও মহিলা ক্রিকেট প্রতিযোগিতায় বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। জাপানের আইজি প্রিফেকচার কোরোগি অ্যাথলেটিক পার্কে এই টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা হবে। আন্তর্জাতিক দাবা সংস্থা ফিডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় দাবাড়ু ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে ফিডের বর্তমান প্রেসিডেন্ট আর্কাডি ভেরকোভিচ তার পদ থেকে অব্যাহতি নেওয়ায় আনন্দ তার স্থলাভিষিক্ত হন। এদিকে আসন্ন ফিডে দাবা অলিম্পিয়াডের জন্য গতকাল পুরুষ ও মহিলা দল ঘোষিত হয়েছে। ওপেন বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকে

শুনছিলেন আধুনিক গান শিপ্রা বসুর কণ্ঠে। এবারে মোহিনীর ঘোড়াগুলি থেকে পরপর দুটি গান শুনবেন।

0: নানা রঙের গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: क्या आप परेशानियों से घिरे हैं? मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে বরখাস্ত করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। নেট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও দিনের মতো মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ

0: যোজনা রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বৌজানের সঙ্গে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একটি বৈঠক করেছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। শুটিংয়ে চীনের হাংঝাওতে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে রূপো জিতেছেন ভারতের সাইনম। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি রোধে কঠোরতম শাস্তির সংস্থা সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে এই বিলটি সংসদে পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে কংগ্রেস জনতা পার্টি CJP-র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে CJP-র বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাদের অবহিত করা হয়। CJP 3টি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
1: लगभग दो घंटे बातचीत चली सरकार की ओर से, मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई।
0: আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও JP নাড্ডা জানিয়েছেন। ওই প্রতিনিধি দলের সদস্য CJP-র মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের দুটি দাবি মেনে নিয়েছে।
2: डिमांड है तीन, उनमें से दो डिमांड कॉम्पेंसेशन और FIR का विड्रॉल और सॉवरेन गारंटी, उनसे सरकार पॉजिटिव है।
0: পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কারের লক্ষ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA 47 জন আধিকারিককে তাদের কাছ থেকে বরখাস্ত করেছে। এদের কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি পদক্ষেপ নেওয়া হবে বলেও সূত্রের খবর। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই NTA-র এই পদক্ষেপ বিশেষ উল্লেখযোগ্য। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জেনারেল ম্যানেজার স্তরে একাধিক বরিষ্ঠ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করেছে। সংঘ, লোকসেবা আয়োগ বা UPSC-র প্রতিভা সেতু পোর্টালের মাধ্যমে 16 জন তরুণ আধিকারিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এক বিবৃতিতে NTA জানিয়েছে, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের বিষয়ে প্রফেসর কে রাধাকৃষ্ণের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত প্রথম পদক্ষেপ। NTA চুক্তিভিত্তিক হিসাবে প্রাথমিকভাবে 3 বছরের মেয়াদে 4টি জেনারেল ম্যানেজার পদের বিজ্ঞাপন দিয়েছে। এদিকে এই প্রথম নেওয়া হচ্ছে তরুণ আধিকারিক। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা 5ম দিন উভয় সভা সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। আগামী সোমবার ফের সভা বসবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। চলতি বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সামাজিক মাধ্যমের প্রচারিত ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং AI নির্মিত। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজের সংখ্যা 387 থেকে বেড়ে 844 হয়েছে। এর ফলে স্নাতক স্তরে আসন সংখ্যা 51,342 থেকে বেড়ে দাঁড়িয়েছে 1,39,489। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাববা রসায়ন প্রকল্প অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3,030 কোটি টাকা। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন এবং মল্লারপুর নৈশভার যৌথ উদ্যোগে বীরভূমের মল্লারপুরের দীক্ষা ট্রেনিং সেন্টারে 2 দিনব্যাপী একটি ইন্টিগ্রেটেড কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ প্রোগ্রাম আয়োজিত হয়। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল VBG রামজি আইন 2025, নেশামুক্ত ভারত অভিযান এবং এক পের মাকে নাম প্রচার অভিযান সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। এই কর্মসূচিতে 300 জনেরও বেশি সুবিধাভোগী অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136

0: ২৫তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে রোমানিয়ার প্রধানমন্ত্রী ইলি বৌজানের সঙ্গে দুদেশের অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে এক ফলপ্রসূ বৈঠক করেছেন। দুই শীর্ষ নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বচ্ছ জ্বালানি, যোগাযোগ এবং উদ্ভূত প্রযুক্তিসহ একাধিক বিষয়ে সহযোগিতা সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমের প্রকাশিত রিপোর্ট আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এর অন্যতম কারণ।
1: Significantly, Pakistan's own flood forecasting division, which is based in Lahore, in its flood advisory, which was issued on 22nd July at 17:18 hours local time, it attributed the high flood levels in the Chenab River to heavy rainfall over the upper catchment area. The rise in river flows is therefore a natural hydrological response to heavy rainfall and not the result of any deliberate action by India.
0: চীনের বিষয়ে মুখপাত্র বলেন, ভারত কোনো বিষয়ে সে দেশের সার্বভৌমত্ব খণ্ডন করেনি এবং এ বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ভারতীয় নাবিকদের মৃত্যু প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, বাণিজ্যিক জাহাজ ও তার নাবিকদের উপর আক্রমণ চালানো কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্কের মতোই বাংলাদেশের সঙ্গে ভারতের স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর একটি আধুনিক, স্বচ্ছ এবং সামঞ্জস্যপূর্ণ আইনি পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লিতে ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল আনসিট্রালের ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, এই কমিশন অন্তর্ভুক্তিমূলক, ঐক্যমত্য এবং বিভিন্ন আইনি ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার নীতিগুলো বজায় রেখেও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ধারাবাহিকভাবে প্রমাণ করেছে। ভারত ইসরায়েল প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ হয়েছে। নতুন দিল্লিতে গত ২০ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলা এই আলোচনায় উভয় পক্ষ প্রস্তাবিত এই চুক্তির বিভিন্ন দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখেছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে তার কার্যকালের মেয়াদ শেষ হবার প্রায় ২ বছর আগেই তিনি ইস্তফা দিলেন। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলার উদয়পুর কিলা সড়কের কাদুনালার কাছে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়লে একটি গাড়ির ওপর পড়লে ১৩ জন নিহত হয়েছেন। লাহুল স্পিতির ডেপুটি কমিশনার তথা জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারপারসন কিরণ ভাদানা জানিয়েছেন, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গাড়িটিতে চালকসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন এবং এই মর্মান্তিক ঘটনায় তারা সকলেই প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দার সিং সুখু এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং লাহুল স্পিতি ডেপুটি কমিশনারকে ব্যক্তিগতভাবে উদ্ধার কাজ তদারকি করার নির্দেশ দিয়েছেন। গুজরাটের বিভিন্ন অংশে প্রবল বৃষ্টিপাতের জেরে একাধিক জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উত্তর গুজরাটে আজ ভারী বৃষ্টি হয়েছে। পাটান জেলার রাধানপুরে ৯ ইঞ্চিরও বেশি এবং সান্তালপুরে প্রায় ৯ ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকাল রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এবং রাজ্যের ৭টি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ উল্টোরত উড়িষ্যার পুরী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয়।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে মোহাম্মদ জুবের। मुख्य समाचार। भारत ने पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में हड़ताल पर संयुक्त राष्ट्र की चुप्पी पर आपत्ति व्यक्त की। सुरक्षा परिषद ने पाकिस्तान की कश्मीर संबंधी टिप्पणियों को खारिज किया। पाकिस्तान मानवाधिकार आयोग ने देश में स्वतंत्र पत्रकारिता के लिए सीमित होते दायरे की चेतावनी दी। कहा, मीडिया की स्वतंत्रता खतरे में। बांग्लादेश के राष्ट्रपति मोहम्मद शहाबुद्दीन ने स्वास्थ्य कारणों से इस्तीफा दिया। अमेरिका ने चीन, यूरोपीय संघ, ब्रिटेन और 57 अन्य व्यापारिक साझेदारों से आयात पर

সাত সাত ছায়া ছবি থেকে পরপর তিনটি গান শুনলেন। এরপরের গানটি শুনবেন সাথী ছায়া ছবি থেকে। প্রথম গানটির শিল্পী মুকেশ।

হিন্দি ছায়াছবির কানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত আকাশ মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টি, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮%, সর্বনিম্ন ৯০%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.১ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে ২৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ এবং উত্তর বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার এবং কখনও কখনও সর্বোচ্চ ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের ২৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর বঙ্গোপসাগর উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন শুনবেন 25শে জুলাই 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত। এই অনুষ্ঠানে শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস কথিকা ফসলের দেশি জাতের সংরক্ষণ বলবেন ডক্টর কৌশিক ব্রহ্মচারী। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা ইউরিক অ্যাসিড ও ভোগান্তি বলবেন ডক্টর অর্পিতা সরকার। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও শুভদীপ দে। 7:45 শিল্পী শ্যামল মিত্রের রবীন্দ্রসঙ্গীত। 8:00 জানা অজানা বরেণ্য বিজ্ঞানী রোজালিন ফ্রাঙ্কলিন বলবেন পঞ্চানন মণ্ডল। 8:05 তুব্রি ফাউ রচনা বিশ্বনাথ পাকরাশি প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 8:20 রমা দত্তের কণ্ঠে শুনবেন নজরুল গীতি। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ফেলা উপস্থাপনায় ডালিয়া দাস। 11:00 যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন। 12:00 বাংলার মুখ হাওড়া জেলার তাজপুর গ্রাম থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 12:33 কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। 1:00 রম্যগীতি। 1:45 মহিলা মহল উপস্থাপনায় লাকি বণিক। 2:05 প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সাম্য বাক। 5:30 সাঁওতালি নাটক। 6:38 কৃষক ও তার পরিবার বিশ্ব জলেডোবা প্রতিরোধ দিবস কি ও কেন এ বিষয়ে ডক্টর সম্রাট বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:00 কৃষি কথার আসর শুনবেন নাটিকা আলোই ফেরা রচনা গিরিধারী দাস পরিবেশনা সৌমিত্র চক্রবর্তী ও সহশিল্পীবৃন্দ। 7:30 বিচিত্র সংবাদ। 8:00 নাটক হাসুবানু রচনা প্রবোধ কুমার সান্যাল বেতার নাট্যরূপ যতু বন্দ্যোপাধ্যায় প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। 9:30 কবিতার জন্য অংশগ্রহণে স্বর্ণেন্দু সেনগুপ্ত রাজীব ঘোষাল ও কৌশিক বাজারি। 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 11:00 আধুনিক গান শ্যামল মিত্র। 11:10 বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। গীতাঞ্জলির পর এবারে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চৈতী মজুমদার। 6:35 ধারাবাহিক রামচরিত মানস পর্ব 182। 6:45 ভজন শিল্পী শুভ্র রায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। 8:30 নজরুল গীতি শিল্পী রমা মণ্ডল। 8:45 লোকগীতি শিল্পী তুলিকা দাস। 9:10 রাসধারা। 10:15 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 12:12 সুরফি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন এসরাজ শিল্পী অর্ক সিংহ রায়। সঞ্চয়িতার প্রথম অধিবেশনের পর এবার দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী চৈতী মজুমদার। 5:20 উর্বশী। 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 7:10 কীর্তন। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:30 কাহাকশন। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 25শে জুলাই 2026 শনিবারের অনুষ্ঠান পরিচিতি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:06 হয়ে 51 সেকেন্ড। জয় হিন্দ।